মেঘুয়ারি খিংলা কেথে খাংজো রং রে মেখানি কতং কং মেখে মেখান তাম্বন সোলো মিলু আগাস পানি ফল আতা কিংচিন তং কুমপু মিনি সুই কে বিটি লাইনা কবি মে তালাম তাম্ব মাই আসে গান মাই তাক আলোক দি কাই তালাম তাম্ব চুনি কিংবা মেগুয় মঙ্গাই দিঘো

0: ஆகும்னா அதன் ஒரு தஞ்சு கலை என்ற சென்று யாஸ்மின் கேள்வி மனம் சென்றால் அது ஒரு மன்னிப்பூர்வி ஒய்ஜபா உங்களை ஸ்கூல் செய்யும் அதுக்கு மத்தி நியாமந்த பாங்க ஸ்கூல் ஓய் பிரைவேட் ஸ்கூல் என்ன வருவாங்க சில சுவீதம்
1: ধৰ্মদুদা এম এল এ সিং এল ৰামেশ্বৰ কে ৰবীন্দ্ৰ শেখ নুৰুল হাছিন আমাচং ইজুকেশ্যন এছ কি ডিৰেক্টৰ এন জি ভগেন্দ্ৰা শৰ্কিয়াকি এম এল এ নিশিকান্ত চাপম নাঙাচি কাইশামটং হাইস্কুল চেং বেগ তাৰা তেৰেত মাতিং পাংখ্ৰে স্কুল থম্ব চেং বেগ তাৰা তেৰেত থাগালমদাই মাসক খাদবা হুৰান আদুল এম এল এ মাতেং পাংখিবনে হাই পাওগি মৰক্থ নাতেন ব্ৰেক আমা
2: নুপিদ আমাদি নুপাসিংদা তোইনে নাগনব থাইরয়েড কি আনাব মখলসুনে ইয়েংবগ লয়নন মণিপুরদা আহানব থাইরয়েড স্ক্যান কি ফেসিলিটি লৈরবা এওআই বাবিনা স্পেশালিটি হসপিটাল থাইরয়েড ক্যান্সার কি হাই ডোজ আয়োডিন থেরাপি কি খুদংচাব পিবগ লয়নন সিএমএইচটি পিএমজেএওয়াই হেলথ কার্ড আমসুং গভর্নমেন্ট এমপ্লয়ি সিং কি সু খুদংচাব পিজরি ডক্টর সিং না টিউমার বোর্ড ফামদুনা আনাব সিং কি লাইয়েংদা চাউন মতিং পাংলি আকুপ মরোল কি দমক এনএবিএইচ ফংলব এওআই বাবিনা স্পেশালিটি হসপিটাল সজিবা জেল রোড
3: ডাইমন্ডস প্রজেক্ট ডিপার্টমেন্ট অফ পেথোলজি রিমস ইম্ফল ব্রেস্ট লং ক্যান্সার নারব পেসেন্ট ফ্রি মলিকুলার টেস্ট কিংচাব পিজারি হাইব টেস্ট ব্রেস্ট ক্যান্সার কি ই আর পি আর হার্ট টু নই কে আই সিক্সটি সেভেন লং ক্যান্সার কি ই জি এফ আর মিউটেশন টেস্ট এ এল কে রোস ওয়ান পি ডি এল ওয়ান আই আই সি টেস্ট টেস্ট ক্যান্সার লাইয়েংবদ টার্গেটেড থেরাপি যাওয়া আকুপ মরোল কি ডাইমন্ডস প্রজেক্ট ডিপার্টমেন্ট অফ পেথোলজি রিমস
1: আকাশবাণী ইম্ফাল মে তারাহমদ লাইলন ওয়াইফাই নামদন ফাকিব মিও তরুক ওরমগান হাই চিংব পুমথরবাকং তরুক ফমক্রে রাজ্য পুলিশ কি পাবনাই মণিপুর পুলিশ সি আর পি এফ আসাম রাইফলস স্নিফার ডগ ফরেনসিক এক্সপার্টসব পূর্ণ মিয় চামড়ি রোম সাব কংবু আমরা পুং কুমারী রোম চুপ পাক সন্ন থিবমব চাং তরুক ফমনি হকসান পুলিশ আইনগ থাকলে মখা তান থিজিনব চাথারি হকসান পোস্ট মর্টেমগম ইম্ফাল পুরক্রে আমরম নুদাম ইম্ফাল রিমস জেনমস হসপিটাল মামলাব পুরপাইনকি সেকুরিটি কি মাইকাইদ পামদ থরক থিংনব আকনব সেকশন থরানি খোনা থাব ইউনিভার্সিটি বি বি গেরি ন্যাশনাল লেবর ইনস্টিটিউট পূর্ণ সন্দুনাসি তুমি আফব নাহরোল সামগত হাইব হিরম ওয়ার্কশপ ইউনিভার্সিটি অডিটোরিয়াম পানক্রে থরমদ ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর প্রফেসর নরম জয়কুমার বি বি গিরি ন্যাশনাল লেবর ইনস্টিটিউট কি মিহুত ডক্টর অটোজিত খেত্রিমিম সরকি অল মণিপুর নুপি মরুক কাকসিং ডিস্ট্রিক্ট এরিয়া কমিটি সন্দুনাসি থৌবাল কাকসিং জেলাদ রেলি চতখ্রে মিফা মিপুনলু তেরোরিলু লাইবাক থা আইন গাও হাই দাবি তাকসিন রেলি চতখিবনে হাইন লুপ থাদরপ সেরোল হাইরি রাজ্য সরকার কি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার তোমান তোমান মফমসিং আখনব কেম কয়া সন্দুন লমিং হার ইয়ানগান হাই বিভাগ থাকবে চেরোল হাই থাকা হোদন কুমাপন ফাও তোমান তোমান মফমসিং কেমসিং পানি লমিং কেম পানফমসিংদি ইসাগি আধার কার্ড লমি পাতা নত্রগ ফার্মার কার্ড পুরক্তন হারসিংবান হাই ক্যাম্পসিং লোরব হারসিং ডিস্ট্রিক্ট এগ্রিকালচারেল অফিসারসিংদি ফি ইম্ফাল এয়ারপোর্ট কি অকবদ দ্রোন বেলুন গ্লাইডর তেলেঙ্গানা পাইব লেজার একটিভিটি তবই হাই ওফম এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ান হাইরপদি ইম্ফাল ওয়েস্ট ডেপুটি কমিশনার থাকব সেরোল খাঙ্গলপনি থৌবাল কৈথেল মনাক নকদি বিশাল মেগামার্ট হোদক হাইন থৌবাল কৈথেল মথক মখা আপনব লুপনা মে কুন্থ্রাদি সংসিলকিব খোজিং হন্দক্রে আইকি থৌবাল পৌমি সৈবম বিনয় হাই মহুত প্রিন্সিপাল সেক্রেটারি আর কে দিনেশ থৌবাল ডেপুটি কমিশনার কনফারেন্স হল খোজং চলিবসিং মিহুৎসার সানরব ফিবম খরদ পুরপদি খোজং হন্দকব ওরেপ লি India Meteorological Department Imphal Center Nahiri, Hayang Manipur Jila Taramathoida Nong Churbayai, Jila Singadudi, Tamenglong, Senapati, Kangpokpi, Ukhul, Kamjong, Jiribam, None, Tengnopal, Chandel, Sorasanpur, Amasung Perjolni, Mapam Karadadi, Akak Arau Yongna Nong Churbayai Hari, Pauki Marakta Natino Break Amamu.
4: Special intensive revision voter list voter list eligible voter sing tamak yawunnaba ECI na ne SIR chathabane me kuntra dagi jun kunipan fawada BLO singa yungtong kuding chatuna enumeration form mention bagi khongchat aduda kari gumba mention leba form adu submit ta hodraba draft voter list ne ming yawrakla
5: adu luri ni hari sini di
4: adune aduna akopa marol BLO dagi logadaba natraga na 1950 da call da gadaba
6: paujenjari ba chief electoral officer Manipur
1: Akashwani Imphal lagi pau tabiri Laibak asigi khwaidigi matam sangna elected Pradhan Mantri oiba Mishak Pradhan Mantri Narendra Modi na ahan boiri. Mahakna Pradhan Mantri warak pasai taranithoi mapung pharak pamadi Bharat ki khwaidigi matam sangna thabak paiba elected Pradhan Mantri warak pagamari lenna Kendra ki mantri mandalna mahakpo ikai khumnubu utpagi warep ama ngasi pas taukre. Mipamada da wangang bada Kendra ki information and broadcasting mantri Ashni Baishnona hai ngasi ki numit Jungi Tang Tara Asi, Ganatantra Satpulaywak Ashida, Kwairigi Sangna, elected Pradhan Mantri Oibagi, Anubu Record, Pradhan Mantri Narendra Modi na Thamkrai. National Democratic Alliance Kimipam Amak Nasinumidangwaram New Delhi the Pangtoktuna, Pradhan Mantri Narendra Modi na Thabak Parakpa, Sahi Taranithu Mapung Parakpagi, Nungayu Fongdokrai. India the Yauriba Dol Singh Makoktong Bolu Singh Basing Amasung, India na Sasan Tauriba, Raja Masung, Union Territory Kunitoigi, Mukhyamantri Amasung, Upamukhyamantri Singhsu, Thorumadu Sarukyaki. Mipamaduna, Kumjali Singhani Niputaret Pawgi Manungda, Bharatpu, Sokolabalaibak, Ohinabagidamak, Makatana, Pangtokadawa, Tabak Thorum Singhi Matangasu, Kanaki. Pradhan Mantri Narendra Modi na Sabhapati Oiduna, Niti Ayoki, Taramatoi Shuba, Governing Council Gimipum Hayeng, New Delhi Gi, Rastrapati Bhavan Cultural Center, the Pangtok Lagani. Mipamaduda Kumjali Singhani Niputaret Pawgi Manungda, Bharatpu, Sokolabalaibakama, Ohinanaba, Makatana, Pahirkadawa Tabak Thorum Singh Kanagani. Entrepreneurship, Tabak Pibugisang Hingat Hanba, Huxel, Masuva Sinjak Shabamsung, Huxang Panda Hingba Amadi, Izat Laina Hingan Manasing Bagmatangasu, Mipamaduda Kanagani. Pradhan Mantri Narendra Modi ki France amasung Solveki agi numit taruk ni ki khongchat thangji numit ki haurgani maa ki khongchat ki ahan basarukta nongmaijing numitta France ki rastrapati Emmanuel Macron go unaduna laibak ani ki oibu apam kaya khanagani. Lusingbani na Bharat inobetsu haugdokkani. Maa ki anishubha khongchat thaasi ki taramari amasung taratarukta Slobha Republic ta thungani. Bharat ningkha tamlo matungda Kumjali Singh ma samapan Marputara Humdegi Matungda, Bharat ki Pradhan Mantri Amana, Slovakia the Satpasi, Sri Modi na Ahanmani. Mamang Sahigi April Thada Rastrapati Draupadi Murmu, Slovakia the Satki, Sri Modi na Slovakia ki Pradhan Mantri Robert Ficogo, Anu Ulam Singh da, Tengbang Pinanabuapam Kaya, Kanagani. Lebagasi Kungang Singh Sakot Hananabalupa Koti, Lakamal Singh Kunmungagi Taurangama, Kendra Sarkar and Hodokre. Kendragi Rural Development Mantri Sivra Singh Chauhan hai Sarkarna MG NREGA gi makhada lupa koti lising kuntra kai tokre mana hai Santhangasi Raja Singh amasung Union Territory Singda interim allocation oina lupa koti lising marputara manga chatru marputara nithoi kai tokre hojuk phawbuda kai toki basan pa masi lupa koti lakma lising kun manga sure Wapumasi Sivra Singh Sauhana, Brexit Bharat Ji Ramji, Mapungpana Chanhan Bagi Matangda, State Rural Development Mantri Singha, Virtual Oina Pangtoku Mipam the Pongdokibani. Ek Asi, Levak Sinbutungbada, Matang Thagi Amadagi, Chanaba Haurgani. FIFA World Cup Lissingani Kuntaruk Hayang Ahing Nongyai Matungdagi, United States, Mexico, Masung Canada, the Haurgani. Matang Thagi Taramapan Pau Chatagadaba Tournament Asida, Ahan Boina. Tim Nipunipana Sarukyari, Masihana di Tim Kuntra Nituina Sarukyar Mani. Tournament Si Lebak Ohumasig Sar Tara Tarukta Pangtokani, Ahanu Mets Irai Numita, ꯒ꯭ꯔꯨꯞ ꯑꯦꯒꯤ ꯃꯦꯠꯁ ꯑꯃꯗ ꯃꯦꯛꯁꯤꯀꯣꯒꯤ ꯁꯤꯇꯤ ꯁ꯭ꯇꯦꯗꯤꯌꯝꯗ ꯃꯦꯛꯁꯤꯀꯣꯒ